0: এই মাটি রে মর মতে। মাটিকে সুমিলো, মাটিকে সুমিলো, মাটিকে সুমিলো হো গিয়া না ইহা তক, আগে লিখো। এই মাটিতে জীবন, এই মাটিতে জ নি বলনা, ইসকো জ বলনা, এই মাটিতে জীবন সোবি, জীবন জি কাছে জ কে নিচে বিন্দি লগা লেনা হ্যাঁ, তো জীবন সোবি আকি আকি দোবার আকি আকি আকি মোসিলো। আব পহলা অন্তর আয়েগা ইসকে বাদ, দূর আকাহার, ये जो ना आका आकाश श को बोलते वहाँ ह की तरह से, तो आकाश ये ह और ह के बीच में आका खार भी नहीं आका हार भी नहीं आका हार, आका हार लिखो, दूर आका हार, रोहन कियोनु লাগে লাগে, খাগর তলির, খাগর খাগর খ নি বলনা হ, খাগর তলির, খাগর মতলব সমুদ্র কে তল মে, তো খাগর তলির, মানিক কিয়ো, মানিক কিয়ো নু, মানিক কিয়ো নু লাগে লাগে,
1: লাগে লাগে।
0: ইসকে আগে আয় আহা আহা, ফির মাতির বুকুত,
1: মাতির বুকুত,
0: হ্যাঁ মাতির বুকুত, মনোর মালতি, বুটলো মনোর মালতি বুটলো, ইসকে বাদ ফির ওই আ যায়গা এই মাটি রে মরো মতে। फिर दूसरा अंतर है मोनोर कोरोनी रे,
1: कोरोनी रे
0: हुरोर हुरोर पापोरी रे,
1: पापोरी रे
0: पापोरी रे आजी, इतना हो गया ना
1: जी हां।
0: आगे हुकुमार,
1: हुकुमार
0: थापो,
1: थापो
0: नाहुजुवा,
1: नाहुजुवा
0: हुकुमार थापो नाहुजुवा, आगे लिखा है ना
1: जी हां।
0: खुंदोर খুদিনর,
1: খুদিনর
0: খুদিনর নি খ নি খ, খুদিনর
1: খুদিনর
0: নতুন,
1: নতুন
0: দৃষ্টি,
1: দৃষ্টি
0: ইয়ে ট কো জরা ত জ্যাসা বলনা সফট করকে, দৃষ্টি,
1: দৃষ্টি
0: দৃষ্টি
1: দৃষ্টি
0: শনি সাই বলনা, দৃষ্টি
1: দৃষ্টি
0: কোনো

জোহার, হাপ্তাকে সান্থালি খবরে সানাম কুসে গুন্দারাম ইং শকুন্তলা বেসরা আর নিত খবর সামিলাইতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দো তেহেন দেশ দুনিয়া রিন হড় কো সাও আইমা সাতাম রে গাপালমারা কেদায়। 134 কড়ি রে রাঁচি রে হুয়েন ন্যাশনাল সিনিয়র এথলেটিক্স হেপরাও রেয়া এ কথা কে আ নুতুম হামে টাকাত খেলোড়িয়া কই সারহা কে কোয়া আর 100 মিটার দড় রে রাষ্ট্রীয় রেকর্ড বেনা।

ᱨᱟᱡᱡᱚᱥᱚᱵᱷᱟ ᱵᱟᱪᱷᱚᱱ ᱨᱮᱭᱟᱜ ᱟᱹᱫᱷᱤᱥᱩᱪᱚᱱᱟ ᱜᱟᱯᱟ ᱡᱟᱹᱨᱤᱜᱼᱟ ᱡᱷᱟᱲᱠᱷᱚᱸᱰ ᱨᱮ ᱵᱟᱨᱭᱟ ᱥᱤᱴ ᱞᱟᱹᱜᱤᱫ ᱱᱚᱣᱟ ᱪᱩᱱᱟᱣ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱢᱤᱫ ᱨᱮᱫᱚ ᱨᱟᱡᱡᱚᱥᱚᱵᱷᱟ ᱥᱤᱴ ᱯᱟᱹᱦᱤᱞ ᱢᱩᱠᱷᱭᱚ ᱢᱚᱱᱛᱨᱤ ᱥᱤᱵᱩ ᱥᱚᱨᱮᱱ ᱵᱚᱸᱜᱟ ᱛᱟᱞᱟ ᱯᱚᱨᱮ ᱠᱷᱟᱹᱞᱤ ᱜᱮᱭᱟ ᱨᱟᱡᱡᱚᱥᱚᱵᱷᱟ ᱥᱚᱝᱥᱚᱫ ᱫᱤᱯᱚᱠ ᱯᱨᱚᱠᱟᱥᱟᱜ ᱠᱟᱹᱢᱤ ᱦᱚᱸ 21 ᱡᱩᱱ ᱦᱤᱞᱳᱜ ᱪᱟᱵᱟᱜ ᱠᱟᱱᱟ ᱵᱷᱟᱨᱚᱛ ᱱᱤᱨᱵᱟᱪᱚᱱ ᱟᱭᱳᱜᱽ ᱫᱟᱨᱟᱭ ᱥᱟᱯᱲᱟᱣ ᱞᱮᱠᱟᱛᱮ ᱩᱢᱮᱫᱣᱟᱨ ᱫᱚ 8 ᱡᱩᱱ ᱦᱟᱹᱵᱤᱡ ᱠᱚ ᱱᱟᱢᱟᱝᱠᱚᱱ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ 11 ᱡᱩᱱ ᱛᱮ ᱧᱩᱛᱩᱢ ᱟᱯᱳᱥ ᱦᱟᱛᱟᱣ ᱨᱮᱭᱟᱜ ᱢᱟᱹᱦᱤᱛ ᱴᱷᱟᱹᱣᱠᱟᱹ ᱠᱟᱱᱟ 18 ᱡᱩᱱ ᱦᱤᱞᱳᱜ ᱫᱚᱨᱠᱟᱨ ᱞᱮᱠᱟᱛᱮ ᱢᱚᱛᱫᱟᱱ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱢᱩᱠᱷᱭᱚᱢᱚᱱᱛᱨᱤ ᱦᱮᱢᱚᱱᱛ ᱥᱚᱨᱮᱱ ᱦᱚᱞᱟ ᱟᱡᱟᱜ ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱳᱰᱤᱥᱟ ᱨᱮᱱ ᱢᱚᱭᱩᱨᱵᱷᱚᱸᱡᱽ ᱟᱨ ᱥᱩᱱᱫᱚᱨᱜᱚᱲ ᱠᱷᱚᱱ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱ ᱯᱨᱚᱛᱤᱱᱤᱫᱷᱤ ᱢᱚᱱᱰᱚᱞ ᱠᱚ ᱥᱟᱶᱮ ᱧᱟᱯᱟᱢᱮᱱᱟ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱥᱤᱮᱢ ᱴᱷᱮᱱ ᱡᱷᱟᱹᱢᱩᱢᱩ ᱨᱤᱱ ᱢᱟᱲᱟᱝ ᱱᱮᱛᱟ ᱚᱧᱡᱚᱱᱤ ᱥᱚᱨᱮᱱ ᱨᱟᱡᱡᱚ ᱥᱚᱵᱷᱟ ᱩᱢᱮᱫᱣᱟᱨ ᱵᱮᱱᱟᱣ ᱵᱟᱵᱚᱫ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚ ᱫᱚᱦᱚ ᱠᱮᱜᱼᱟ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱠᱚ ᱡᱮ ᱚᱧᱡᱚᱱᱤ ᱥᱚᱨᱮᱱ ᱫᱚ ᱡᱷᱟᱲᱠᱷᱚᱸᱰ ᱟᱨ ᱳᱰᱤᱥᱟ ᱨᱮᱱ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱥᱚᱢᱩᱫᱟᱭ ᱠᱚᱣᱟᱜ ᱪᱤᱨᱜᱟᱹᱞ ᱨᱟᱥᱴᱨᱚ ᱥᱛᱚᱨ ᱫᱷᱟᱹᱵᱤᱡ ᱮ ᱥᱚᱫᱚᱨ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱡᱷᱟᱲᱠᱷᱚᱸᱰ ᱨᱮ ᱮᱥᱟᱭᱟᱨ ᱯᱨᱚᱠᱨᱤᱭᱟ ᱞᱮᱠᱟᱛᱮ ᱟᱱᱢᱮᱯᱰ ᱵᱳᱨᱰ ᱮᱢᱚᱜ ᱠᱚᱣᱟᱜ ᱢᱮᱯᱤᱝ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱢᱩᱠᱷᱭᱚ ᱱᱤᱨᱵᱟᱪᱚᱱ ᱟᱭᱳᱜᱽ ᱠᱮ ᱨᱚᱵᱤ ᱠᱩᱢᱟᱨ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟᱭ ᱡᱮ ᱢᱤᱫ ᱦᱟᱴᱛᱮ 5 ᱞᱟᱠᱷ ᱠᱷᱚᱱ ᱵᱟᱹᱲᱛᱤ ᱦᱚᱲᱟᱜ ᱢᱮᱯᱤᱝ ᱦᱩᱭᱮᱱᱟ ᱵᱤᱭᱮᱞᱳ ᱪᱷᱚᱢᱛᱟ ᱥᱚᱢᱚᱨᱫᱷᱚᱱ ᱞᱟᱹᱜᱤᱫ ᱥᱟᱱᱟᱢ ᱴᱚᱴᱷᱟᱨᱮ 2 ᱡᱩᱱ ᱦᱤᱞᱳᱜ ᱫᱩᱯᱲᱩᱵ ᱦᱩᱭᱮᱱᱟ ᱟᱭᱢᱟ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮ ᱱᱚᱣᱟ ᱠᱟᱹᱢᱤ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮᱫ ᱱᱚᱣᱟ 7 ᱚᱠᱴᱳᱵᱚᱨ ᱦᱤᱞᱳᱜ ᱡᱷᱟᱲᱠᱷᱚᱸᱰ ᱨᱮ ᱮᱥᱟᱭ ᱯᱚᱨᱮ ᱵᱷᱳᱴ ᱮᱢᱚᱜ ᱠᱚᱣᱟᱜ ᱥᱩᱪᱤ ᱵᱟᱪᱷᱚᱱᱚᱜᱼᱟ ᱥᱤᱭᱳ ᱮ ᱞᱟᱹᱭ ᱠᱮᱜᱼᱟ ᱡᱮ 15 ᱡᱩᱱ ᱛᱮ ᱟᱱᱢᱮᱯᱰ ᱵᱷᱳᱴᱟᱨ ᱵᱤᱭᱮᱞᱳ ᱥᱟᱶ ᱧᱟᱯᱟᱢ ᱠᱟᱛᱮᱫ ᱧᱩᱛᱩᱢ ᱨᱮᱭᱟᱜ ᱢᱮᱯᱤᱝ ᱠᱚ ᱮᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮ ᱰᱤᱞᱤᱥᱴᱤᱝ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱨᱟᱡᱽᱱᱤᱛᱤ ᱨᱮ ᱜᱟᱦᱢᱟ ᱜᱟᱦᱢᱤ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱯᱟᱹᱦᱤᱞ ᱢᱩᱠᱷᱭᱚ ᱢᱚᱱᱛᱨᱤ ᱟᱨ ᱵᱷᱟᱡᱯᱟ ᱱᱮᱛᱟ ᱪᱟᱢᱯᱟᱭ ᱥᱚᱨᱮᱱ ᱫᱚ ᱰᱤᱞᱤᱥᱴᱤᱝ ᱠᱟᱛᱮ ᱚᱱᱩᱪᱷᱮᱫ 342 ᱨᱮ ᱵᱚᱫᱚᱞᱚᱜ ᱮ ᱢᱮᱱ ᱠᱮᱜᱼᱟ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱠᱚᱣᱟᱜ ᱚᱥᱛᱤᱛᱵᱚ ᱵᱟᱧᱪᱟᱣ ᱫᱚᱦᱚ ᱨᱮᱭᱟᱜ ᱠᱤᱨᱟᱹᱭ ᱜᱚᱴᱟ ᱟᱠᱟᱫᱟ ᱥᱨᱤ ᱥᱚᱨᱮᱱ ᱮ ᱞᱟᱹᱭ ᱠᱮᱜᱼᱟ ᱡᱮ ᱫᱷᱚᱨᱚᱢ ᱵᱚᱫᱚᱞ ᱫᱚ ᱨᱟᱡᱽᱱᱤᱛᱤ ᱢᱩᱫᱽᱫᱟ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ ᱡᱩᱫᱤ ᱟᱞᱮᱭᱟᱜ ᱥᱟᱶᱛᱟ ᱨᱮᱭᱟᱜ ᱛᱮᱡ ᱧᱩᱛᱩᱢ ᱠᱟᱱᱟ ᱞᱟᱹᱭ ᱞᱟᱠᱪᱟᱨ ᱵᱟᱝ ᱛᱟᱦᱮᱱ ᱠᱷᱟᱱ ᱥᱟᱱᱟᱢ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱ ᱫᱤᱱ ᱟᱞᱮᱭᱟᱜ ᱡᱟᱦᱮᱨ ᱥᱟᱨᱱᱟ ᱛᱷᱟᱱ ᱫᱮᱥᱟᱣᱟᱞᱤ ᱨᱮ ᱵᱚᱸᱜᱟ ᱵᱩᱨᱩ ᱞᱟᱹᱜᱤᱫ ᱦᱚᱲ ᱜᱮ ᱵᱟᱠᱚ ᱵᱟᱧᱪᱟᱜᱼᱟ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚ ᱢᱮᱴᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫᱚᱜᱼᱟ ᱵᱷᱟᱡᱯᱟ ᱨᱮᱱ ᱨᱟᱥᱴᱨᱤᱭᱚ ᱚᱫᱷᱭᱚᱠᱥ ᱱᱤᱛᱤᱱ ᱱᱚᱵᱤᱱ 6 ᱟᱨ 7 ᱡᱩᱱ ᱦᱤᱞᱳᱜ ᱡᱷᱟᱲᱠᱷᱚᱸᱰᱮ ᱛᱟᱲᱟᱱᱟ ᱨᱟᱥᱴᱨᱤᱭᱚ ᱚᱫᱷᱭᱚᱠᱥ ᱵᱮᱱᱟᱣ ᱯᱚᱨᱮ ᱥᱨᱤ ᱱᱚᱵᱤᱱ ᱫᱚ ᱡᱷᱟᱲᱠᱷᱚᱸᱰ ᱨᱮ ᱱᱚᱣᱟ ᱫᱷᱟᱣ ᱯᱟᱹᱦᱤᱞ ᱫᱚᱨᱟ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ ᱵᱷᱟᱡᱯᱟ ᱨᱮᱱ ᱯᱨᱚᱫᱮᱥ ᱢᱚᱦᱟᱢᱚᱱᱛᱨᱤ ᱚᱢᱚᱨ ᱵᱟᱣᱨᱤ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟᱭ ᱡᱮ 2 ᱢᱟᱦᱟᱨᱮ ᱟᱭᱢᱟ ᱠᱟᱹᱢᱤ ᱞᱮ ᱥᱮᱞᱮᱫ ᱞᱟᱹᱜᱤᱫ ᱵᱷᱟᱡᱯᱟᱣᱟᱜ ᱵᱷᱤᱱᱟᱹ ᱵᱷᱤᱱᱟᱹ ᱴᱚᱴᱷᱟᱨᱮ ᱯᱨᱚᱥᱤᱠᱠᱷᱚᱱ ᱠᱟᱹᱢᱤᱦᱚᱨᱟ ᱞᱮᱛᱟᱲ ᱜᱮᱭᱟ ᱯᱨᱚᱫᱮᱥ ᱚᱫᱷᱭᱚᱠᱥ ᱟᱫᱤᱛᱛᱚ ᱯᱨᱚᱥᱟᱫᱽ ᱥᱟᱦᱩ ᱦᱚᱞᱟᱥᱟᱨᱟᱭᱠᱮᱞᱟ ᱠᱷᱟᱨᱥᱚᱣᱟᱨᱮ ᱯᱚᱸᱰᱤᱛ ᱫᱤᱱ ᱫᱟᱭᱟᱞ ᱩᱯᱟᱫᱷᱭᱟᱭ ᱯᱨᱚᱥᱤᱠᱠᱷᱚᱱ ᱢᱟᱦᱟ ᱚᱵᱷᱤᱭᱟᱱ ᱞᱮᱠᱟᱛᱮ ᱦᱚᱲ ᱠᱚᱭ ᱞᱟᱹᱭ ᱟᱠᱟᱫ ᱠᱚᱣᱟ ᱩᱱᱤ ᱫᱚ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱣᱟᱜ ᱵᱤᱪᱟᱨᱫᱷᱟᱨᱟ ᱥᱮᱵᱟ ᱥᱚᱢᱚᱨᱯᱚᱱ ᱟᱨ ᱨᱟᱥᱴᱨᱚᱦᱤᱛ ᱜᱮ ᱥᱟᱣᱱᱟᱢᱟᱜ ᱮ ᱞᱟᱹᱭ ᱠᱮᱜᱼᱟ ᱡᱷᱟᱹᱢᱩᱢᱩ ᱫᱚ ᱥᱟᱢᱥᱟᱢᱟᱭᱤᱠ ᱨᱟᱡᱽᱱᱤᱛᱤ ᱢᱩᱫᱽᱫᱟ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱵᱷᱟᱡᱯᱟ ᱪᱮᱛᱟᱱ ᱦᱟᱢᱞᱟ ᱠᱮᱫᱟᱭ ᱯᱟᱨᱴᱤ ᱢᱚᱦᱟᱥᱚᱪᱤᱵ ᱵᱤᱱᱳᱫ ᱠᱩᱢᱟᱨ ᱯᱟᱱᱰᱮ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟᱭ ᱡᱮ ᱵᱷᱟᱡᱯᱟᱣᱟᱜ ᱯᱚᱱᱚᱛ ᱥᱚᱨᱠᱟᱨ ᱪᱮᱛᱟᱱ ᱞᱟᱜᱟᱣ ᱫᱳᱥ ᱫᱚ ᱮᱲᱮ ᱜᱮᱭᱟ ᱟᱨ ᱞᱟᱹᱭ ᱠᱮᱜᱼᱟ ᱡᱮ ᱵᱤᱠᱟᱥ ᱟᱨ ᱡᱚᱱ ᱠᱚᱞᱭᱟᱱ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱯᱚᱱᱚᱛ ᱥᱚᱨᱠᱟᱨ ᱯᱩᱨᱟᱹ ᱡᱤᱢᱢᱮᱫᱟᱨᱤᱛᱮ ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱱᱟᱭ ᱵᱷᱟᱡᱯᱟ ᱫᱚ ᱯᱨᱚᱫᱷᱟᱱ ᱢᱚᱱᱛᱨᱤ ᱱᱚᱨᱮᱱᱫᱨᱚ ᱢᱳᱫᱤ ᱟᱭᱩᱨᱛᱮ ᱠᱮᱱᱫᱨᱚ ᱥᱚᱨᱠᱟᱨᱟᱜ ᱥᱮᱵᱟ ᱥᱩᱥᱟᱥᱚᱱ ᱟᱨ ᱜᱚᱨᱤᱵᱽ ᱠᱚᱞᱭᱟᱱ ᱡᱳᱡᱚᱱᱟ ᱠᱚ ᱥᱟᱱᱟᱢ ᱦᱚᱲ ᱴᱷᱮᱱ ᱠᱚ ᱥᱚᱫᱚᱨ ᱦᱚᱪᱚ ᱨᱮᱱᱟᱜ ᱠᱤᱨᱟᱹ ᱠᱚ ᱦᱟᱛᱟᱣ ᱠᱮᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱨᱟᱺᱪᱤ ᱨᱮ ᱦᱚᱞᱟ ᱯᱟᱨᱴᱤ ᱦᱚᱛᱮᱛᱮ ᱠᱟᱹᱢᱤᱦᱚᱨᱟ ᱦᱩᱭᱮᱱᱟ ᱱᱚᱣᱟᱨᱮ ᱢᱚᱦᱟᱢᱚᱱᱛᱨᱤ ᱚᱢᱚᱨ ᱠᱩᱢᱟᱨ ᱵᱟᱣᱨᱤ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟᱭ ᱡᱮ 5 ᱠᱷᱚᱱ 21 ᱡᱩᱱ ᱦᱟᱹᱵᱤᱡᱛᱮ ᱜᱚᱴᱟ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮ ᱟᱭᱢᱟ ᱠᱟᱹᱢᱤᱦᱚᱨᱟ ᱦᱩᱭᱮᱱᱟ ᱫᱤᱞᱞᱤ ᱯᱩᱞᱤᱥᱟᱜ ᱥᱯᱮᱥᱟᱞ ᱥᱮᱞ ᱦᱚᱛᱮᱛᱮ ᱠᱷᱩᱯᱤᱭᱟ ᱮᱡᱮᱱᱥᱤ ᱠᱚ ᱥᱟᱵ ᱥᱟᱶ ᱟᱹᱭᱩᱠᱛ ᱚᱵᱷᱤᱭᱟᱱ ᱨᱮ ᱯᱟᱠᱤᱥᱛᱟᱱ ᱥᱟᱶ ᱡᱚᱱᱚᱲᱟᱣ ᱟᱠᱟᱫ ᱟᱛᱟᱝᱠᱤ ᱢᱚᱰᱤᱭᱩᱞ ᱠᱚ ᱥᱟᱵ ᱠᱮᱫᱮᱭᱟ ᱱᱚᱣᱟ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱥᱟᱦᱤᱵᱽᱜᱚᱸᱡᱽ ᱥᱟᱶᱛᱮ ᱵᱷᱤᱱᱟᱹ ᱵᱷᱤᱱᱟᱹ ᱡᱟᱭᱜᱟ ᱠᱷᱚᱱ 8 ᱜᱚᱴᱟᱝ ᱟᱹᱨᱩᱯᱤ ᱠᱚ ᱥᱟᱵ ᱟᱠᱟᱫ ᱠᱚᱣᱟ ᱯᱟᱹᱠᱩᱲ ᱨᱮ ᱯᱩᱞᱤᱥ ᱠᱚ 7 ᱫᱷᱟᱣ ᱠᱩᱢᱲᱩ ᱟᱠᱟᱫ ᱟᱹᱨᱩᱯᱤ ᱠᱚ ᱨᱮᱠ ᱴᱷᱮᱱ ᱠᱷᱚᱱ 6 ᱜᱚᱴᱟᱝ ᱟᱹᱨᱩᱯᱤ ᱠᱚ ᱥᱟᱵ ᱠᱮᱫ ᱠᱚᱣᱟ ᱱᱩᱠᱩ ᱠᱩᱢᱲᱩ ᱦᱚᱸ ᱢᱮᱱᱟᱱ ᱠᱚᱣᱟ ᱡᱟᱦᱟᱸᱭ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱱᱟᱜᱟᱨ ᱟᱨ ᱢᱩᱥᱟᱯᱷᱥᱤᱞ ᱛᱷᱟᱱᱟ ᱨᱮᱭᱟᱜ 19 ᱢᱟᱢᱞᱟ ᱫᱚᱨᱡᱽ ᱟᱠᱟᱱᱟ ᱱᱩᱠᱩ ᱴᱷᱮᱱ ᱟᱭᱢᱟ ᱡᱤᱱᱤᱥ ᱦᱚᱸᱠᱚ ᱧᱟᱢ ᱟᱠᱟᱫᱼᱟ ᱟᱨ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮ 6 ᱡᱩᱱ ᱦᱟᱹᱵᱤᱡᱛᱮ ᱫᱟᱜ ᱦᱤᱡᱩᱜ ᱨᱮᱭᱟᱜ ᱵᱷᱟᱹᱵᱤ ᱠᱟᱱᱟ ᱢᱚᱣᱥᱚᱢ ᱵᱤᱜᱽᱜᱟᱱ ᱠᱮᱱᱫᱨᱚ ᱫᱚ ᱥᱟᱱᱛᱟᱲ ᱥᱟᱶᱛᱮ ᱟᱭᱢᱟ ᱴᱚᱴᱷᱟᱨᱮ ᱫᱟᱜ ᱨᱮᱭᱟᱜ ᱮ ᱵᱷᱟᱹᱵᱤ ᱟᱠᱟᱫᱟ ᱱᱚᱛᱮ ᱫᱟᱜ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱞᱚᱞᱚ ᱠᱚᱢ ᱟᱠᱟᱱᱟ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱ 5 ᱢᱟᱦᱟ ᱵᱷᱤᱛᱨᱤ ᱛᱮ ᱛᱟᱯᱢᱟᱱ ᱢᱚᱴᱟᱢᱩᱴᱤ 5 ᱰᱤᱜᱨᱤ ᱥᱮᱞᱥᱤᱭᱟᱥ ᱵᱟᱹᱲᱛᱤ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱡᱮᱜᱮᱫ ᱛᱟᱢᱵᱟᱠᱩ ᱫᱤᱵᱚᱥ ᱢᱟᱦᱟ ᱞᱮᱠᱟᱛᱮ
ᱡᱷᱟᱨᱠᱷᱚᱸᱰ ᱥᱟᱶᱛᱮ ᱜᱚᱴᱟ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮ ᱟᱭᱢᱟ ᱡᱟᱭᱜᱟ ᱨᱮ ᱠᱟᱹᱢᱤ ᱦᱚᱨᱟ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱛᱟᱢᱵᱟᱠᱩ ᱟᱨ ᱱᱤᱠᱳᱴᱤᱱ ᱩᱛᱯᱟᱫ ᱠᱚ ᱨᱮᱭᱟᱜ ᱚᱨᱥᱚᱝ ᱱᱚᱣᱟ ᱥᱮᱨᱢᱟ ᱨᱮᱭᱟᱜ ᱛᱷᱤᱢ ᱠᱟᱱᱟ ᱞᱟᱹᱭ ᱮᱫᱟᱠᱚ ᱡᱮ ᱱᱚᱣᱟ ᱛᱟᱢᱵᱟᱠᱩ ᱵᱟᱹᱜᱤ ᱞᱮᱠᱷᱟᱱ ᱦᱚᱲ ᱠᱚ ᱪᱮᱸᱜᱷᱟᱜᱼᱟ ᱟᱨ ᱱᱟᱣᱟ ᱮᱛᱚᱦᱚᱵ ᱦᱚᱸ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱠᱚᱣᱟ ᱨᱟᱢᱜᱚᱲ ᱨᱮᱭᱟᱜ ᱯᱟᱧᱡᱟᱵᱽ ᱨᱮᱡᱤᱢᱮᱱᱴᱟᱞ ᱥᱮᱱᱴᱟᱨ ᱨᱮ ᱵᱮᱪ 7 ᱨᱮᱱ 1121 ᱚᱜᱽᱱᱤᱵᱤᱨ ᱠᱚᱣᱟᱜ ᱦᱚᱞᱟ ᱯᱟᱥᱤᱝ ᱟᱣᱩᱴ ᱯᱟᱨᱮᱰ ᱦᱩᱭᱮᱱᱟ ᱠᱤᱞᱟᱦᱟᱨᱤ ᱜᱨᱤᱞᱰ ᱥᱠᱚᱣᱟᱨ ᱨᱮ ᱦᱩᱭᱮᱱ ᱱᱚᱣᱟ ᱥᱚᱯᱚᱛ ᱜᱨᱚᱦᱚᱱ ᱠᱟᱹᱢᱤ ᱦᱚᱨᱟ ᱨᱮ ᱡᱩᱣᱟᱹᱱ ᱠᱚ 24 ᱦᱟᱯᱛᱟ ᱨᱮᱭᱟᱜ ᱥᱮᱱᱤᱭᱟᱨ ᱴᱨᱮᱱᱤᱝ ᱠᱚ ᱯᱩᱨᱟᱹᱣ ᱠᱮᱫᱛᱮ ᱫᱤᱥᱚᱢ ᱥᱮᱵᱟ ᱨᱮᱭᱟᱜ ᱠᱤᱨᱟᱹ ᱠᱚ ᱡᱚᱢ ᱠᱮᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱚᱠᱛᱚ ᱚᱱᱩᱥᱟᱥᱚᱱ ᱴᱤᱢ ᱣᱟᱨᱠ ᱦᱟᱹᱛᱤᱭᱟᱨ ᱯᱨᱚᱥᱤᱠᱥᱚᱱ ᱟᱨ ᱱᱟᱦᱟᱜ ᱭᱩᱫᱽ ᱠᱚᱥᱚᱞ ᱨᱮᱭᱟᱜ ᱠᱚ ᱡᱷᱟᱞᱠᱟ ᱠᱮᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱚᱠᱛᱚ ᱵᱨᱤᱜᱮᱰᱤᱭᱟᱨ ᱨᱟᱡᱮᱥ ᱵᱟᱹᱵᱩ ᱯᱤᱡᱤ ᱫᱚ ᱯᱟᱨᱮᱰ ᱨᱮᱭᱟᱜ ᱮ ᱥᱚᱢᱤᱠᱠᱷᱟ ᱠᱮᱫᱟ ᱟᱨ ᱚᱜᱽᱱᱤᱵᱤᱨ ᱠᱚᱭ ᱩᱥᱠᱟᱹᱣ ᱠᱮᱜ ᱠᱚᱣᱟ IPL ক্রিকেট রে তেহেঞ গুজরাট টাইটান্স আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তালারে খিতাবি হেপরাও আহমেদাবাদ রে হুয়ুক আয়ুব 7:30 বাজে খন নোয়া ম্যাচ তো ইহব পনত রে হড়কো উসারা গে IPL লেকান JPL রে উমদা ক্রিকেট কো নেলা নোয়া ইদি কাতে হোলা JSC এর আয়ুরতে খেলোন্ডিয়া কোয়াক নিলামি হুয়েনা চে ফ্রেঞ্চ জিও কো খেলোড়িয়া কো বলি দাম কো লাগা কে তাকো রবিন মিং চিতান বর্তি টাকা কো লাগা কে আ নুই দো কোলাঞ্চল সুপার কিং দো সাওয়া 15 লাখ টাকা এম কাতে কিরিং কে দেয়া ইসান কিষণ দো সান্তাল স্ট্রাইকার্স 6 লাখ টাকাতে টিম রে সেলেদ কে দেয়ায় আখিরে মুরুদ খবর প্রধানমন্ত্রী দো মন কি বাত রে রাঁচি রে হুই অ্যাথলেটিক্স হেপরা বাবদ তে রোড কে আয় নিতুম হামেটকান খেলোড়িয়ে কই সাহা কে কোয়া ডিলিস্টিং ইদি কাতে রাজনীতি রে গাহমা গহমি চম্পাই সরেন দো কোনো দল চেতান জুড়ে এম কে আ আদিবাসী কো অস্তিত্ব বাঞ্চা দহ রে হির সাহিবগঞ্জ খন আতঙ্কি মজুর সাপ জনড়া আকানি কো সাপ কে দেয়া পাকুড় খন কুমড়ো ইদি কাতে 7 ঘটনা করে সেলেদ আকান 6 হর কো সাপ কে কোয়া আর সান্তাল সাঁতে আইমা টোঠা রে দাগ দারাই তে লোলো কো মেনা 19 জুন তে ঝাড়খণ্ড রে মানসুন সেটর রেয়া ভাবি